0: আপন পদ, ঠিক আছে। আমি সরুবোৰ,
1: আমি সরুবোৰ,
0: আমি সরুবোৰ,
1: আমি সরুবোৰ,
0: তারেই পোহৰ,
1: তারেই পোহৰ,
0: তারেই পোহৰ,
1: তারেই পোহৰ,
0: রঙিয়াল রোদ, রঙিয়াল রোদ,
1: রঙিয়াল
0: আল, রঙিয়াল,
1: রঙিয়াল
0: রোদ,
1: রোদ,
0: এসে রেঙা,
1: এসে রেঙা,
0: এসে রেঙা, এই পৃথিবী আমারেই ঘর, নাই যে নাই তাত আপন পর, আমি সরুবুর তারেই পোহর, রঙিয়াল রোদ, এসে রেঙা। বাস বাচ্চো, ये गाना का ताल है कहरवा, तो एक दफे सुन लीजिए। वन तो बजाइए तो एक बार, वन टू थ्री। आजी मन रंगा होल पन रंगा, बोलिए टू थ्री। आजी मन रंगा होल पन रंगा, पासोखन महादेव रंगे रंगा, পাশোখন মহাদেৱ ৰঙে ৰঙা, মেলা মেলা হাত মিলাই দিয়া,
1: মেলা মেলা হাত মিলাই দিয়া,
0: জগতখনেই হক হাঁহি ভৰা,
1: জগতখনেই হক হাঁহি ৰঙা।
0: এক দফে শুনিয়ে।